ভালোবাসা তো দেশতরকার কাণ্ড তাই স্মরণীয় আমার মেয়ে দোভাই সাই তো দেশতরকার কাণ্ড।

তবাফে বুতকদা কো যা রাহু তবাফে বুতকদা কো যা রাহু হরম সে যা মে ইহরাম লেকর হরম সে جام احرام لے کر سبا کہنا جو ساقی سے ملی وائس کو دے دی جو ساقی سے ملی وائس